0: bagi om mentah kat klik, kat terpeng, kat khosil, ki simpri akejat, ki kemat, ki kemut, ki simptur, ki deh ki eh.
1: Body parts.
0: Body parts. Sebenarnya ki dekot mat jong ideh. Baruak ki tip deh, kita ki dekot mat. Ti mentah pat, ngan ya tu ya pi, sasau teli ki dekot mat, ki badan haka mat ke jongi, ke bangim juna kam ya keren bahak. No? Ya kita ngikut ki private body parts ki eh?
1: Private body parts.
0: Kini ya ki private body parts ki kita ki bentar jangka mat ki balatap dan ki jangpo bat ki sabtipo. No? So, ikut private namar namar kadai tang ke jongga. Kam dai jong no jong nuru bat om don bala ban le ke eh ke basniu ya kini ki private body parts jong na i don sau teli jong ki kan thai mana bak tiap ki private body parts jong ki kan thai dei ki ai toi aga pie ke ai aga pie ko wei ka private body parts jong ki kan thai
2: lips
0: lips very good dei ki thai bak chen rak ke dei lips to jong ami ami ke ai private body parts jong ki kan thai ko wei
2: breast
0: the breast very good nang san ke ai ke private body parts ko wei
2: botox
0: I am kenti ke ai ke private body parts jong ki ken thai ko wei
3: ke
0: vulva very good hanya ke ai ke private body parts jong ki shen rak ko wei na ke private body parts ke ai ke pitte
2: penis
0: tongin ong na bas dam ko bani kok jong ken thai dei ke ai
1: lips
0: baan
1: breast
0: balai
1: Vulva.
0: Besar. Betak.
2: Betak.
0: So, ke private body parts jok ishen rak. Number one.
1: Lips.
2: Lips.
0: Sebaan. Penis.
1: Lips.
0: Kebalai. Testicles.
2: Testicles.
0: Baga besar. Betak.
2: Betak.
0: Kini, kini ke private body parts jok ni. Dan mau em meneng ni om, I am the boss of my body. Dan mau? Ngan long ukin rat jong kamet jong nga. Namar kata, om sya yanuru ban kata, ban pet, ban ban keren, ya ki private body parts jong nga. Ma? Bat ngidei ban sumar, ya kamet ke jong ni, da kabang ngipin kun, ngisum, ngipong jat, deh? Bat habadon kanu ke jing bom suk, ke jing pang, Kajing bom suk mensiem pidei banya tu anu ha ki bala he la san ki bangi ngi chania sngo pikan mau ne a bangi le a mena chapang feelings ki jing sngo jongi pikan mau ngi le ko ki ai ai kum tu ki jing sngo jing sngo long happy ka jing kemen ka jing sngo jing sngo si ka jing dom Kajing dia,
2: kajing kumar.
0: Bat kajing kumar, jing mut. Ma, kenapa mu kini kajing sengau? Mentah pan, cuba mentah lah dah imei ikudup ya pi, pi sengau kum no.
2: Kemen.
0: So kemen deh, kenapa em kajing sengau? Very good. Lah dah pi kemen, pi long sif, dah on sif, pi sengan deh, pi sengan.
1: Sengan
0: deh, long sif deh. La da uksau ubi ya pi kum bo ong ida shan mane dei da shan da be uksau long kum no
2: tieng
0: tieng dei pi tieng pet dei la da ngi tieng ngi long shngan ne ngi long shngan
1: long shngan
0: long shngan dei ti shubu menta la da pi sha sho ha ye pi sngo kum no
1: sngo
0: si dei ti la da sngo si shngan ne shngan shngan dei bo Unsafe, deh. Dia lada mentah, cubuk mentah iwan ibriu, ibam juan caw sekolah pi, iwan caw yang ya no aman ngah. Pin sengau kum no?
2: Kelumar.
0: So kelumar deh, so kelumar jemut. Boleh iwan caw ini habai si iwan caw yang ime, deh. Le sengau kelumar jemut deh, safe ne unsafe?
1: Unsafe.
0: Unsafe kemut ke bang, sengah. Kemau eh? Itu kijing sengau bangga ong menye kilong kibak terbang yang ni namar kibak tai yang ni la ngi sengan ni ngim sengan imei jong pi ilelang ni am sa skul Isyong lang na em ha class bat pi.
3: Em
0: day. Lada pi lek kai ha po playground. Idan lang na em i mei.
3: Em
0: day. Tia hendrei kum nong in tip lang isngai neng im sngai. Day ka jing. Ka jing snow jong i kaya tu. Ma ka feelings. Na ka tanga dang i hap sngap hai ka jing snow jong pi. Ka jing snow jong i. Langi kemen neng i so si neng i kelumar jing buat jing berkat. I snow tiang. Nia is no dumb. Nee, lada snow kemen de siaf de on siaf shngan yam shngan?
1: Shngan.
0: Lada tiang de siaf de on siaf shngan yam shngan?
1: Shngan.
0: Bam shngan lada on siaf. Nee, lada kelumar jing buat pat?
3: On
0: siaf. Lada nia bam shngan. Nee, de shubua mentap ikan mau em ki private body parts?
3: Hai.
0: Kat no teling i don?
1: Sal-sal-tali.
0: Lada don ki bria ki buwan ketak na private body parts yang pi pen sengau kum no. Tatu ke jing sengau mene. Kena? Kemen na so si na tiang na lumar jing buat pi sengau kum no.
4: Tiang.
0: So tiang deh. Lada sengau tiang deh siaf na unsiaf?
1: Unsiaf.
0: Kamut, lada don mano-mano ba ketak ya kita ki private body parts yang pi buat pen sengau tenat ke deh unsafe lada ka bump shngan deh nang ta lada don manu manu ba kata ka no manu ka benta jong ka met jong pi lada pi sngo si lada sngo tiang lada sngo dom lada sngo klu marjing mun lada on sngo tenan kata ka mut safe na unsafe
1: unsafe
0: ma kata ka de ka unsafe touch sngo to kadon atli ki touching rules ki bagian ikai ya pi menta. Tongin okay. Rule number one.
1: Rule number one.
0: Okay, saya sir. Rule number one.
1: Rule number one.
0: Kam lok ke badai.
1: Kam lok ke badai.
0: Yanu yanuru.
1: Yanu yanuru.
0: Ban kta.
1: Ban kta.
0: Ban pet.
1: Ban pet.
0: Mat ban keren.
1: Mat ban keren.
0: Ya ki private body pas jong ah.
1: Yang di private body pas jong ah.
0: Lan no.
1: Lan no.
0: Mak.
1: Sasang.
0: Hak apa pin kuat.
1: Hak apa pin kuat.
0: Baksuma.
1: Baksuma.
0: Kamut kum no hab ong lan no satang hak apa pin kuat baksuma. Kata kamut lada hab ban pin sum ya pi. Mo shubu mentah pi lak kham he pi lak sum hi ni em. ได้ชุบมันตาพีพีพีพีอักซิเดนพีกุมกระปังเนาะกระคติละมันซุมฮีหับเป็นซุมเอ็มอีเมลละในป้าละในกองละในบ้าได้ละดักีหับเป็นซุมมากีบัดละดักีได้กีเปรียกีบัดพีพีสเงาเบียงพีสเงาชงาก็ลองกันยังกีเมื่อฮันเรย์ละดักพิมโซตันนัดบัดเป็นซุมอีบ้าและเสียพินองอีเมลเบ้งอ่ำกว่าละมันเป็นซุมอีบ้าบัดเป็นซุมเนาะอีกองสเงาก็ตากันลองพิหาบันยาทั่วอย่าอีเมลละในอีป้าละดับพิมสงอุสุกเบี้ยนังตางอีองมันเนี้ยลันเนาะสตังหากับสุมาร์เลเซียมันตาพิปังพิมิขินยางแอมดับบอตักสจงพีหับลิชิมดาวายเดนี่แอมพินิชิมดาวายแอมดับปังเดี๋ยวกิด็อกเตอร์กิฮับแอมมันแปดบันเอกซัมเนี้ยเดี๋ยวละกิฮับมันแปดละดับปังพิชิตต์ต่อมีกิไพรเวทบอดี้พาร์สจงพีรู้ก็ตากันลองตั้งบ้าหาบันดอนลังกี่บาละเฮลสันกี่บาพี่ฉันเนี่ยบัดอีด็อกเตอร์บัดพี่สงบเนี่ยบทอีเมลละในอีป้าอีกล้องละในอีป้ากี่บันดอนลังหากำราด็อกเตอร์บัดเอ็กซามินเนี่ยพี่เนี่ยรูลนัมเบอร์ทูรูลนัมเบอร์ทู
1: รูลนัมเบอร์ทู
0: ใช่เสียงรูลนัมเบอร์ทู
1: รูลนัมเบอร์ทู
0: กำล็อกกับบันได
1: กำล็อกกับบันไ
0: ดโน้ยดู
1: Yano yano ru,
0: ban ong yang na,
1: ban ong yang na,
0: ban kta,
1: ban kta,
0: ban pet,
1: ban pet,
0: bat ban keren,
1: bat ban keren.
0: Ya ki private body parts,
1: ya ki private body parts.
0: Jong ki wei,
1: jong ki wei.
0: Let's saka way part ke bangi ong ke safety network. Lani kita gi rampa ki bala he ki ba pi pishan ya. Ya no pishan ya hayem to i Argenti, ya no bisa ni ahi yang ibalah helasan.
4: Ya i kongkong.
0: Ya i kongkong. Nanti ada i Arya.
5: Ya i Mei.
0: Ada i Dasha.
6: I Mei.
0: Ya i Mei. I Dabet.
7: Ya i Mei.
0: Ya i Mei. I Nahanyal.
8: I Mei buat papa.
0: I Mei buat papa. I Agapia.
9: I Mei buat ipa.
0: I Nesan.
10: I Mei.
0: I Mei. I Arya.
11: Bebe.
0: Bebe.

রুবেল খারপুরি বাদ ই ইউসান ইরাত রয়সিং খারপুরি বাদ কাতো মতাইনা পরে সবক জগনা প্রোগ্রাম লম্পং ইখনা বমতা কস্তাব ইয়ানা প্রোগ্রাম লপন বেপন বিয়াং বড়লাম চুপি নাকা স্টেশন জগা আকাশবাণী শিলং টিটা হাই রিডিশন বিয়াং পাত হাতাই কবি কপোর কনে কদে আকাশবাণী শিলং

খুবলাইয়ে ফি বারো গানে গদে আকাশ বানি শিলং কাকুবর বানপুলে দা ই তৈরিহন খারবুলি কিমাত বা কং সান জং কাকুবর দনি শিবুন কিংগলা হা কচিং সাকরি হা কলিয়াং কট কখিয়া হা ইন্ডিয়া হাপো গজিং এলাম উমেন্ট্রি রংবা আদু করি উ নরেন্দ্র মোদি অন উমেন্ট্রি কতনাথ রোড ট্রান্সপোর্ট বাট হাইওয়েস উনিটিন গাট করি অন কেউ ক বায়োফ্লক্স অ্যান্ড রিসার্কুলেটিং আকুয়াকালচার সিস্টেমস আর এ এস হা গজিং পিনি দোখা হা গজিল্লা মেঘালয়া লেমবা গজিং ওয়ান গজিং টিপ থমাই হা কলিয়াং করি দোখা কৃপাত উমেন্ট্রি